নায়ং আলোকং করুমুন দুর্বেগনে আল্লাহগে হাদরতার রুজু আবা মিহুন্না উফাবেরিখমগে খাবার হুটে ফাহে কালেগে ফান তিমন রসকলাঙ্গে আলো থাকুন্নং উফাবেরিখমগে খাবর দেবাশ

নুবায় আমালতে আল্লাহ এওরেঙ্গে কিবেন ফুসেমা টাকে আদি এওরেং আমালকং উলুনু এম্মে হেও গতুগে ধর্মাই এখলাঙ্গে এওরেন জজা দেবুমা টাকে।

0: আমাকাশারুং তিমান রাসকলাঙ্গে মিস্তকুন নট্টকা হাক্কু তেদাইগিন খালেগে ফানুগে মচ্চা ফয়বাওয়া লেভিমে ফাহে তেদমাগু লিবগেম ফি মিহকু এ তেদমাগু লিবগান্নানি এ মিহেগে আমিল্ল নফসাসে আদি মগফরেদিজ্জে মিহকু এ মগফরেদি গান্নাকং কশবরি এ মিহেগে আমিল্ল নফসুগে মচ্চাসে আদি এওরেঙ্গে কান্তত্ত হাওয়ালু কোরব্বা ফাওয়া ওয়াকিলকু কামগা খালেগে ফানু বেবডাগিন ওয়ামে
1: কীরত কুরআন গুতিবে তরজমা ইন দেমে মিগেনস তিনি সূরাত সাদ 40 ফসবান আয়াতুম ফশায়গিন এ সূরা নিম্মা সূরাত যুমার ফশায়গিন এ সূরাত 40 এবন আয়াতু গনিয়লা তরজমা বিদাল দেবা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسمك اللهم أموت وأحيا بسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين হদ্দওয়া বড় করে বিরাস কালা গো মি আলা নিদানি আদি নিদিন হেলা দিরি উলানি ইবরাস কালা গে ইসমু ফুলুগে বরকাত মি আলা গে বেরি রাস কালা গো ইবরাস কালা গে ইসমু ফুলুং মি আলা গে হাসি গন্ডু বাবম আদি এ হাসি গন্ডু উফুল্লম মি আলা গে ফুরান গেন্দাওয়া ফিনামা এ ফুরান ইয়া ওগা তিরবে বড় গন্নওয়ান দে এ ফুরান দুনিয়ে গা উলং ফনুওয়া ফিনামা ইবরাসকলাঙ্গে সারিহ আলুং রক্কাতিরি কুরাওয়া ফদাং এফুরানা রক্কাতিরি কুরাওয়ান্দে

নুবাহ আমালত আল্লাহ এউরেঙ্গে কিবেন ফুসেও মাঠাকে আদি এউরেন আমাল কং উলুনু এম্মে হেও গতুগে ধর্মাই এখালাঙ্গে এউরেন জাজা দেবু মাঠাকে।

0: ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون
1: ماني أدي إدوه تالفل فمل بيهوتة دين أدتا كابي مقاواها بيكو بيرنغوس هيني تدا هوتة دين إبيرون سلامة كورفوما إكلاانج إراد كورفي ميها كومنو بيه دين أنكا تالفل فمل بيهوتة দেং এমমে হামিস্তাকুং দিরিগেন আলুন তেদুবে মহশুরগে মেদানুগা বালাবালা ইন্তিজারুগা কোলত দিবে হুটে মালায়িকাতুমিস মিয়ায়েতুগা হিমেনিগেনদে এহেনি এ মালায়িকাতুন নাকি উডুতুগা দিরিউলে বাইকে ইবনু কাসির একলেগফানগে তাফসিরুগা লিউফাফাবে মি দেবন তাল ফিলিগে আডে মি আডু ইবুমায়েকু দিরিতি বিহুরিহা মখলুগুং খবর হুসবেগেন ভেটটেনেতে মিহিদুং উডুতকা বিমুগা বাহা দিরুং হরিতকেচ্চে মারুভেগেন্দানে তাড়ফিয়া বেহেগতুং আসফাওয়া মশহুর হাদিসকা তাফসিল কওয়া ফাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাদ করেবি এচ্চে মেনুবিয়ে দেন বাকি তিবিবাইগে ফুরানাতা হিপ্পাওয়ানেতে এমে ফহুং মারুভেগেন্দা হুশি মারুগে মালায়িকাতায়ে দেন আর হুশি হস্তাহিরবন্ত

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কিরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি ভি হিন্দু দবেত খনা উখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গালু ফারওয়ায়া কি দুহা সূরা কিয়বু এ সূরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুতামবে এ ইলাহ গন্নন জহে ইতুমারু এমে রাঙ্গালা বায়ান কুতে সূরাতে দুহা সূরা বাবা দেবনি الله سبحانه وتعالى جه وحيه هيت رسول محمد صلى الله عليه وسلم يا بابا نذواتا دوسكندك ميدكنو مفحو اينكم كيت نبي محمد صلى الله عليه وسلم يا هيفلو كورفني الله سبحانه وتعالى اكلي فانا ميدو نور هي وي بوديكنويكما نبي جي گوتكا اكلي فانو بينو فلو وي بوديكنوانيكما মি হুরিহা বিষ্ণুমে একলেগ ফানুগে বুদ্ধিয় বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলেগ ফানা ওয়াহি বাবা লব্বা বাস ওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান্ত রহিম মান্ত আল্লাহ গে ইসমু হুন ফাশাগনমে ওয়া দুহা দুআলুগে কুরি কোলো কান্দেপমে কম্বড়ুয়ে মায়ুস বেফা মিহি কারিগা আলগুনমে এমবে ফুরতমে ইসপুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে জহুং নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহি কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়া হিন্দু এ রেগানু গন্দেবামে মায়ুসফা মিহুংগে আনে মাসলেকি রেগানুগে ইত দামে বন্দেন হেলা তিবো দুয়ালুগে নিদুমা ফহু রেগান্ডু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগান্ডুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললু ফিয়ে জাহালু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগান্ডু লব্বা ফমানি আলগুন মেন আরাম কো আলগুন মেনগে আলগুন মেনগে হিতরেগা উফেদিফাওয়া খম্বড়ুমা হাস খং নাতাদা ফাদা আরামু লিব্বাদে বগুতকে গতুগা আদি হামে হিমমে মিকিং আলগন মেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকান কিতাম্মে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকাম ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেকা এঙ্কাউ মি হেগে কিতাম্মে মায়ুস কামা কাম্বডোমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস এ কামাক বেস নিমুমেন গাস এনে উফাভেরি কামাক আলি বিলিগেন দানেকামা يفه دين الله سبحانه وتعالى وحيك ربني ما ودعك ربك وما قلا هذه خليق فانو غيري رب خليق فانو دوخش نلوت هذه خليق فانو نورهم وبديه بس نغنمت هم مي بيدان الله سبحانه وتعالى تبا مد نورهم وبديه نغنوا اي الله تبايا ذوبي وبدي غنوا এ ইলাহ কুরিমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গায়েস এত হিকমত কেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহ ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা আদি খালেক ফানটকা দুনিয়া পুরে আখিরে হেকম বড়ইকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহ ওয়াহি কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকং হুরে খালেগ ফানুগে বেরি ইলাহ খালেগ ফানা দেবফানিকং কশবরে দেন খালেগ ফানো রুহি ওয়াডা গন্নমানতে কিত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কম গ আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনা লাগেন আলগুন মেন এমমেনবেস সুরুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কিত নবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবি ইকলেই ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুলা লাগেন সুরগেগে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেসবেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরি কাম বর গাভা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উন্দগোলা হাস কাম খম্বড়ুমা ওই হুরিহা কামে ফিলা গোস উফলা আরামু লিবে মতিভেরি কাম বা সুরতক থিবা বদ্দওয়ানে মায়ুসফাওয়া মিহিকে খায়ারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনুয়ানে ওয়াহক দখ মি ওয়াহক তনুয়ানে তো
می واهکته قبول کوروینه سبب تکای انیکاویس الله سبحانه و تعالی وحی کوربا فامی ونی الم یجدک یتیما فآوا پای کلیگ فانو یتیما کوم کا ونی کو اے الہ کلیگ فانو دیکه ونی کی نوے ہی دین اے الہ کلیگ فانا ہیا وحی کن دیو وی اے فہدین الله سبحانه و تعالی وحی کوربنی ووجدك ضالا فهدى ادي كليك فانو هارام وي وداگن ونيكو اي الله كليك فانو ديكو وديك نوي هيجه دين اي الله كليك فانا ماغو ديكه ويي الگون مي غافل وفا ميتي وي كون كما كاتو الگون مي نماز نو كوروي كان انگه اينو وستينو گيت كما ك فروا كود كوروي كان انگه ادي اسلام دينو گي كان كم وسم رنگل كان نينگه ehin namaves allah subhanahu wa taala algun minna hidayat dakwa tedumaka magu dekkevi e founden allah subhanahu wa taala wahikuravani wa wajadaka aailan fa akhna adi fagira kamga kaleg fanwati

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: মুসহাফুন ফিদাওয়ালে মিয়াদুগে প্রোগ্রামগা কিয়ং হামজিফাওয়ানি সূরাতুন নিসাগে সাতেকা ফাসতলাস তিমওয়ানা আয়াতুন ফাশাগিন এ সূরাতুগে সাতেকা হাদ্দিহওয়ানা আয়াতুগে নিয়াদা। মিয়াদুগে প্রোগ্রাম আডু সোমটকা হরিহা বেফুলুম বেস সাতেকা হাতরওয়ানা সাফহা হুলওয়াগিন তিব্বেউন এদে। মিয়াদুগে ফিদাওয়াল এমএ ফরাতামা মুদাররিস কিয়াদেনা হরিহা কুদিমস আডু হান তিবেতি।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: ইমানু বিদালু আসে তেবে মিহুং নিকং খবরু দি বলাশে তেবে মিহুংগে বেনুং কুরা ফেং আডিয়ং হিদিজ্জে নমা হিঙ্গা হিঙ্গা হুন্ন ফেনে তেবে মিহুন্ন গেনেস দে হুশি ফাহে কা কুহেয়ে
1: আডু আসসামু তিয়া গিন্দবানি তিয়া বেফুলুংগে দীনি মুরশিদ
2: দীনুগে আডু দীনুগে

0: ইনসানা দিরিহুর মট্টকা এনাগে কাবো তাকি তেই নুহানু বেনু তেরিয়েছিকে
1: ওয়াসিহাতাকা ক্বাবল সাকামিকা
2: পালিবুমগে কুরিন দুলা হেও কামগে ফায়দা হেও গতু গালিব গন্নাশে
0: মে দুনিয়াকা লাভা ফাওয়া হুরিহা তাকেচিক আল্লাহ খালকু কুরাবা ফাওয়ানি ইনসানুগে খিদমতুগে তাফাতকি এতকিতে বেনু কুরুমগা নুয়াতা কাবয়ে হেদুমগা আমল কুরামবা গুইতকি আল্লাহ একলাঙ্গ শরিয়তুগা কানাল ফাফাওয়া কামে হালালা হারামগে মিংগন তাকে বায়ান কুরবি হামেহেমে কাবয়ে হেদুমগা বেস বাকি মিংগনে গেঙ্গুলমা ইসলাম দীনুগা ইরশাদ দিবা ফাওয়ে এগতুম মাইদা তিম বায়কা বহালমা ফাহু এব্বায়া কাইচি আনিবে দিয়াচি আদি বাকি হুরিবা নেওয়া লাম্বে হিটুমং ইংগেবি আদি বরকাতে রমজান মহ আলগনমিন ক্যাবয় হেদুমং হুদ্দবেগেম বানি ইরু উসমা ফাহু ফাতিস নামাত গে বাঙ্গিয়া হামেশে দুআলুগে ওয়াগুত্তাউগা আলগনমিন মিতিবেনি রোদিশে রোদেন আলগনমিন হাসিল কুরা কান্তা তাউগে তেরেগা হ্যা হুনকম গে ইহসাস হিমেনি এহনি রমজান মাসনুম মাসর তাউগা আলগনমিন মীর কেউং ক্যাগেন তিবেইরু দুনিয়েগে একি কাঙ্গুল তাউগা বান্ড ফুরানা মুত্তি কুরানা মিমবরুনি এতকে মিলিয়ন ফাকিরুং ইবউলে রোদিয়ং হুন্ন ওয়াগুত্তাউগা পান্ডু হ্যাকং ইহসাস উমায়কু হিত গেন্নবি আল্লাহ গে তানাওয়াস রাহমাতু তিমান নাম ইবনি রিজক ফাহি কুরা ওয়াফে
3: আলামে সিহাতে গালিবুমি মারহমাতেন নুদো
0: হাতবা পুর কুরে বিরাস কলাক নিয়মিত ক শুকুর বেরিবা মি হে কামগা মিয়ালা লাভবান দে কম গিয়ে হসাস কুরমায় কো দেন তিমা কে নফসু হানুমবি তিমন্নান আল্লাহ দেবি ফাসায়া তানবস কমগা আনিকুং গে হাক্কে ওয়া কন্দানি এ হাক্কো আদা কুরমগা ইহমাল গুমিনু গে নিসবেতুই কাবয় হেদুমগাবেস মেদুমিন বরে গেঙ্গুলমা মা গিনা বাত্তর তোগে কাবো তাকে তৈয়ার নুকুরমা সামাল ওয়ানজেহি হামে হেমমে ফিহার তাকুম বাজার কুরায়রুস এতকেতি গে বেনুন জেহি ফাওয়া এতকে মিহুন তিবেনে কন্দানে এমি হুনা মিদু বিসনালুমকি কুরঞ্জ হেনে কামেকে বাকি খাসকো দাতি কামগে দুয়াসওয়ারু মিকামং ইতুরা সামালুমকি বারা মুহিমু কামেকে

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজ গে সবং আলগন মেননা উখরাবি হায়াং হাসিল কুরমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল কুরমা বেস হিভর লিবিগেন দা কামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ইস্তাঈনু বিসসবরি والصلاه وانها لكبيره الا على الخاشعين নামাজ কেতরি কামুন তিয়াবামি হু ওয়াগগং এদেশ এই খুশু এত্তেরিবে খুদু এত্তেরিবা আর্তকুন নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা বেগিন দানেতে এহিং কামুং ইলুমবেরিং বিদালওয়ানি নামাদুগে সবং দুনিয়াবি হায়াতু গড়গুন মেন্না কুরিমাতিবা বড়তি কঙ্কামা বেস ওয়াগি লিবিগিন দাকাম কেত্তেরি কামা একুগা এফাদ কঙ্কামা কুরিমাতলা নামাদু কায়েম কুরুমুগে সবং কুম্মে কামে বেস আগুন মেন্না লুই কামেক কামুগা বেগিন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতাত টাকা আগুন মেন কেত্তেরিবে নামাদুগে সবং আলগন মেননা উখরাবি হায়াই কামিয়াব বেগেন দা ফাদান এহেম বেগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়াই পুড়গা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কাম বড়ুয়া কুম্মে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলে গফানু অবশ্য ওয়াডাগান নওয়ানি নামাদু কায়েম করেফুমা এই সুন্নে নামাদে কামুগা আবিয়েস ওযু ফুরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাদ করাবাবা একলে গফানুগে হাজে ফুলুগে ওয়াহাকা দন্নাবা এইলাগু হাদতুম মদদ হোদ্দাবা মি গতুগে মতিগা আরগুনমে নামাদ কেত্তেরি কামু ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়েস আদি ওখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মটকা আরগুনমে মাগু ফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته